0: মঞ্চটা আটকে দিয়ে। তো ও ইতি খারাপ বাত হ্যাঁ গুঞ্জন মেন থানো কি বতাও, শাস্ত্র অনুসার ভি বহুত গলত হ্যাঁ আর আজ রে যুগ যুগ রে অনুসার ভি আগর আপে ভাব দেখো হর এক চিজ রা তো তো মহা গলত
1: হ্যাঁ গলত শাস্ত্র অনুসার তো কি তো কে থালি মে জিকে মে থে জিমিয়া ওয়ে মে হাত তো নি দোনা ওয়ে মে পানি গত ওয়ে নো খমখোল আর ওয়ে নো পি লেওনো ওয়ে সুকিয়ে কে পেট সম্বন্ধী বিকার গদে গো নো তো এ এক কা বদলি এই
0: চিজ আপর দে খুড়ি
1: এ দি খুড়ি আপর এ
0: খুড়ি হে পর হামে দেখন ন বচ্চা নো কোন মিলে কিউকি হানো আলো ইউক করি পিয়ে
1: আমি ওই নো পানি পিউনো তো আমি তো ওই গিয়ে গে গন্দি চিজ হয়ে গিয়ে আর ওই আমি হাত ধোই গিয়ে ওই নো আর খারাপ
0: খারাপ কর দিবি তো কমন নো মতলব ইয়ো হে কে যুকো অনাজ হে উইরে যুকো আজ রে যুগ মে অনাজ রো অনাদর হই রিও হে অনাজ নো ই জায়া হে যুকো জাওন দে ইয়া আপ ফেক বি দো ইয়া থে দেখো নি আমি আনো যুকো হে যুগ বদলি হই আপর বিয়াহ শাদি ওর তরিকা বদল গিয়া তো ইয়ো মে আগর থে কোই ভি হে জীবন মে যাও তো থানো ও তো উবো উবো নো ইতি গ্লানি মহসুস হসে কে ইনসান হে কে কে জানোয়ার হে জানোয়ার ভি অনাজ না কোন জাওন দে
1: জাওন গন দে
0: ও খাই লে
1: চট চটা সাফ
0: চটা পুরো সাফ করে ওর ইনসান হন রে বাওজুদ প্লেট রে মইনো তো ভর লেই কে ও আদো ভি খাই কোন সকে
1: মন্না তো ও না দেখ কে লাগে সেবা বেন কে ইয়া না তো ভর লে আয়া হে কে ইয়া না কইঠা কে তা টিকো সব ভুখ লাগড়ি দি জুকো খাই কোন সকতা লেকিন ওরে বাদ মে হকিকত সব রে সময় বয়া ভি হো যাবে কে ও ভরোড়ো মে সু আদো সু কম কোনি খাই জে মো সু
0: খাই জে কোন
1: ওর লাল লেন বেজা করে লেকিন ওই বাত কি ভি কে মোর শ্রম वाली কে পাছো লাউন ন শ্রম কোন করে শরীর ন দোরো করনো ইয়ে রে চক্কর মে ও উয়ে ন ভেড়া ভেড় মে লে লে জকি মোর শরীর রি ভুখ ভি ইতি কোনি মোর শরীর রি জরুরত ইতি কোনি জকে জাদা ও ভর ভর কে লে আবে লেকিন এ অন্য রোজ গো নাদার হে ইয়ে বারে মে থোড়ো সমাজ রে স্তর মতে
0: বিচার হচ্ছে
1: বিচার হোন
0: এ সোচ লাউনি বহুত জরুরি
1: হে এ সির্ফ ধনী বর্গ রো এক জীবন নি হই কে মতলব সব ন সর্ব সমাজ ন মিল কে এক বৈঠক
0: এক কদম উঠানো চাই
1: আর এক কদম উঠানো চাই এক তো 36 ব্যঞ্জন বানাও নি কোই আবশ্যকতা
0: এ ভি বাত সহি হে
1: 11 ব্যঞ্জন বানাও
0: হাজরি
1: ভাষা মে দয়া করে চুকো ভালে ও রাখ লো উরি বজে সু কই তো ধান্ডি কুদো নোনো বন্ধ হই
0: যাসে মতলব থরে কেমন মতলব হে কি সবসু পহলি আদত তো জকো জীবন কর রে ও বগাড রে
1: সবসু পহলি আদত তো ও সু
0: পহলি তো ও সু গলতি হই কেতে ইত্তো সারো ইত্তো সারো আইটেম বনা হই তো হর আদমি তো বুদ্ধিজীবী ভি কোনি হর ইনসান তো সোচে কোনি কি আমি মে সু খাইছে কি নি খাইছে ও তো সারা আইটেম ভর লে আর পছে মন হে জকো নক দে
1: নক দে
0: তো সবসু পহলি বাত হয় থরি মনে বড়িয়া লাগি কে ইত্তা আইটেম ভি নি বনাবে কে ইনসান ওনে বগাড়ে পছে বিজি বাত এ হে কে জকো আমে হানো জকো জিমনো সিস্টেম চড়ু বাকায়দা প্লেট হে বাকায়দা কটোরিয়া হই ওয়ে মে হর ইনসান আপ আপনি প্লেট লেবে
1: জরুরত
0: অনুসার আর ইয়া কই চলো দোস্ত হে আপনি সহেলি হে আপ মিল বেট কে চলো খাওন নো কই বাত কোনি খাও হে তো এ কোনি কে আমে যা হু জিমন বেঠিও মে তনো কে দিও রোটি লা বড়ে কই আয়ো বিনো কে দিও রোটি লিয়া বলতি সরা রোটি আই গন তু রোটি লা তো চার জনা রোটি লিয়া আবি
1: সহি
0: আর ও রোটি বেলিও হয়ে যাবি তো পছে পছিয়া পৌঁছাবে কোন থাওয়ালি বাত কে শ্রম কোন করে
1: শ্রম কোন করে
0: আর ও পছে যে ও ধন কুদন
1: কুদন হয়ে যাবে
0: অপরি তো বেনো নয় কে হাত জোড় কে প্রার্থনা হে কে সবসু পহলি বাত হে কে দিমাগ রে মোয়ে বেঠাও কে অন্ন দেবতা হে আর জিতো হো সকে ইর ইজ্জত করো আর জিতো জিতি চাই যে উতো ইজ বানাও আর উতো ইজ খাও আর অপর কনো আগর চার জনা বেঠা হয় তো ঠিক মন ভি এড়ি সলা দো কেথে আর আজ রে যুগ রে যে বচ্চা হে ও তো বাস্তব মে আপরে হিসাব সো চলে ও আগর প্লেট লে কে ভি খাবে তো থোড়ো থোড়ো লে তো খাবে কোই বিগাড়ে কোনি পর যে অধ বিচলি জনসংখ্যা হে নি ও বিগাড়ো কর রই হে
1: ওয়ে মে ভি এ যে কো আপ পলড়ি বাত করে নি কে ঘণা ব্যঞ্জন মে তো বচ্চো মে ভি ও আদত তো বিগড় রই হে কুছ বচ্চো মে ভি কিউকি ও ওতা জবন ন চটোগরি কর দিয়ে ও কে ও আর ধ্যান ও আর তরফ যাবে আর যে কো আপনো দেশি খানে
0: ও রে যে
1: কো তাকত আলো খানে ও এর তরফ কেরো হাত কোন বড়ে বচ্চো রো তো বিলকুল কোন বড়ে বচ্চো নো তো ওই চিজ হই যে তো ইয়ের কারণ अगर এ চিজো বড়নি জ বন্ধ হয়ে যাসে নি তো আপনে আপ বচ্চা দেশি ফুড রি দেশি খানে রি তরফ আকর্ষিত হসে দেশি খানে রি তরফ বচ্চো রো রুঝান বড়াও নো তরিকো ভি এক আই যে কে আপন মিল কে ইয়ে